শ্রোতাবন্ধু, এইটি শেষ হল আমার ভাবভক্তিভরা সঙ্গীতর কার্যক্রম সঙ্গীতাঞ্জলি। পরে পরে শুণন্তু ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীঙ্ক নেতৃত্বরে ভারতের প্রাচীন পরম্পরা যোগকু বিশ্বস্তরের পরিচয় দেওয়া যাই অনুষ্ঠিত হওয়া

0: পশ্চিম বাংলায় এই হারিয়ে যাওয়া ভুলিয়ে দেওয়া যোগকে 2026 আন্তর্জাতিক যোগ দিবস 12তমতে আমাদের মধ্যে ফিরিয়ে দিলেন। ধন্যবাদ প্রধানমন্ত্রী, ধন্যবাদ প্রধানমন্ত্রী, শত কোটি প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি?
1: That was the Honorable Chief Minister of West Bengal, Sri Shubhendu Adhikari, addressing the gathering on the occasion of the International Day of Yoga. And every yoga enthusiast, and we can see that the Honorable Minister for Municipal Affairs, Srimati Agnimitra Paul of the Government of West Bengal, is also among the lakhs of yoga enthusiasts who have assembled at the iconic Red Road. And the Honorable Chief Minister of West Bengal mentioned that more than 2,57,000 registrations have taken place for today's main ceremony here at the Red Road, and more than a crore yoga enthusiasts will join, especially in the state of West Bengal, from Darjeeling to Digha and from Kuch Bihar to Kagdweep. And now we can see that the Honorable Prime Minister Shri Narendra Modi

0: প্রদান করা যাওতবা পুষ্টিকর খাদ্য প্রাক প্রাথমিক শিক্ষা এবং অন্যান্য সুবিধা সুযোগ নিয়ে সমীক্ষা করেছেন। সুবর্ণপুর জেলাপাল কার্যালয় সম্মিলনী কক্ষে গতকাল শিশু শ্রমিক নিরাকরণ সচেতনতা কার্যক্রম 2026 অনুষ্ঠিত হয়েছে। জেলাপাল ডক্টর নৃপরাজ সাহু অধ্যক্ষতায় অনুষ্ঠিত কার্যক্রমে জেলা শ্রম অধিকারী যোগ দিয়ে শিশু সুরক্ষা রয়েছে বিভিন্ন আইন উপরে আলোকপাত করে। যাজপুর জেলা স্বাস্থ্য বিভাগ পক্ষ জেলাস্তরীয় ম্যালেরিয়া মাস পালন এক বৈঠক গতকাল অনুষ্ঠিত হয়েছে। জেলাপাল অম্বর কুমার কর বৈঠক অধ্যক্ষতা করে সমস্ত আবাসিক বিদ্যালয়গুলিকে মশারি ব্যবহার নিয়ে সচেতনতা সৃষ্টি উপরে গুরুত্ব প্রদান করেছেন। আসন্তা সপ্তাহে হওয়াকু থিবা ফাইলেরিয়া রোগী চিহ্নট কার্যক্রমকু সফল করিবা পাই সব পঞ্চায়েতর সরপঞ্চকু সচেতন করিবা পাই সে পরামর্শ দেইছন্তি। সম্বলপুরের প্রসিদ্ধ শীতলষষ্ঠী যাত্রা দেবদেব মহাদেব এবং মাতা পার্বতী মন্দির প্রত্যাবর্তন সহ উদযাপিত হয়েছে। শুক্রবার মধ্যরাত্রি আরম্ভ হয়ে দেবদম্পতি নগর পরিক্রমা শোভাযাত্রা গত সন্ধ্যায় সম্পন্ন হয়েছে। প্রবল গরম এবং গুড়ুগুড়ি সত্ত্বে শোভাযাত্রায় বহু কলাকার ও শ্রদ্ধাড় উৎসাহ সহ অংশগ্রহণ করে। রায়গড় জেলা কল্যাণসিংপুর থানা অন্তর্গত ইন্তালিগুড় গ্রাম নিকটে ঘটিথিবা ভিড় হিংসা ঘটনায় জড়িত 20 জন কথিত অভিযুক্তকু গিরফ করা যাইথিবা জেলা আরক্ষী অধীক্ষক রাজপ্রসাদ কহিছন্তি। এই ঘটনার তদন্ত জারি রহিথিবা বেলে জড়িত থিবা লোকঙ্কু খুব শীঘ্র গিরফ করা যাইব বলে সে কহিছন্তি। গুজরাট অহমদাবাদঠারে চলিথিবা জাতীয় বরিষ্ঠ সন্তরণ প্রতিযোগিতায় ওড়িশার মন্যতা মিশ্র কাংস্য পদক হাসল করিছন্তি। পূর্বরু প্রত্যাশারে 2-0 এবং গোটিয়ে কাংস্য পদক বিজয়ী হয়েছিল। রাজ্যের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকলে কালবৈশাখী প্রভাবে বিভিন্ন স্থানে বর্ষা হয়ে যাই। ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্রের সূচনা অনুযায়ী আসন্তা চারিদিন পর্যন্ত বর্ষা লাগি রহিব। এথিপাই বিভিন্ন জেলাকু সতর্ক সূচনা জারি করা যাইছি। অপরপক্ষে বর্ষার প্রভাবে রাজ্যের তাপমাত্রা হ্রাস পাইছে। গতকাল ঝারসুগুড়া এবং বৌদ্ধরে সর্বাধিক তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস হয়েছিল। আঞ্চলিক সংবাদ বর্তমান পাই শেষ হল। আমার পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনিপারে অপরাহ্ন 2:32।
1: সুস্থ আয়ু পাই যোগ বার্তা নিয়ে আজ পালন করা যাচ্ছে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। যোগ সমস্ত একতা সূত্রে বাঁধি রাখি কহিলে প্রধানমন্ত্রী। কলকাতার 3টি যুদ্ধ জাহাজকু আজ ভারতীয় নৌসেনায় সামিল করবে প্রধানমন্ত্রী। দেশর 551টি সহরে আজ অনুষ্ঠিত হব নিট ইউজি পুনঃ প্রবেশিকা পরীক্ষা এবং 3 সিরিজ বিশিষ্ট ক্রিকেট ফাইনালে আজ অনুষ্ঠিত হব ভারত এ ও শ্রীলঙ্কা এ মধ্যে ম্যাচ। যোগর শারীরিক মানসিক ও